আকাশবাণী চরচানপুর এফ এম মেগাহর জালে পাখাত পয়েন্ট পালিয়ান থকা উইনসুমার প্রোগ্রাম আনি গাইতলা তু হাই ইন রেং ইন জিঙ্কার থা চিবাই বৈতু কই হুনে হিন লালরি দিকি লে আপোল হাই আইন থকিন লু লে গাই থাঙাই তা জানি গাইন মংদান দিংপুং লং বকৈতি তু হিনে হুন মাস্তকা লাল রিন দিকি আইন থকিন লু লেং লাই থাঙাইতি